0: প্রায় গদা ধুম ধুম সড়কসীমা অতিক্রমণ মতো সড়কসীমামা অস্থায়ী এবং স্থায়ী সমুচনা নির্মাণ করেন সড়কের নামে ফল তথা পানি বিকাশ বন্ধনা নদী সবারি সলাহদা লীন অনুসার পালনা করেন ও করেন সবারি সলাহদা ট্রাফিক নিয়মকে পালনা করেন সবারি সাধুমা ঘুমে রসপথমা বসির যাত্রা নগরেন সড়কের সীমতা ভুন্ডা বড়ি ঘাট প্রয়োগ নগরেন জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করেন সড়কের তৎকাল মধ্যস্থ মার্গ নগরেন যাত্রাকে প্রভাব কোন সমস্যা ভয়ে নৌকিকে প্রহরীলাই খবর করেন
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কৃষ্ণ প্রদেশ দ্বারা জনহিত মারা জারি
2: সন্দেহ
1: সশ্রী কার্যালয় জনহিতমা জারি সন্দেশ
3: স্বাস্থ্য জীবনকে আধার হো সন্তুলিত পোষণযুক্ত আহার বিশেষ করে গর্ভবতী মহিলা সুৎকেরী আমা র পাঁচ বর্ষ ভূমিকা বালবালিকা পোষণযুক্ত খানাকে বিশেষ আবশ্যকতা পর্দছ দৈনিক খানামা দাল ভাত হরিও তরকারি ফলফুল দুধ তথা অন্য পোষণযুক্ত খানেকুড়া সমাবেশ করৌ জন্মেকো এক ঘন্টা ভিতর শিশুলাই স্তনপান গরাউ ছ মহিনাসম্ম শিশুলাই আমাকো দুধ মাত্র খুয়াও ছ মহিনা পছি স্তনপান সঙ্গেই উমের অনুসারকো পুরো খানেকুড়াহরু শুরু গরাউ আইরন ভিটামিন এ র জিঙ্কযুক্ত খানেকুড়া নিয়মিত সেবন গরাউ জঙ্ক ফুড ধেরে নুন র অস্বস্থকর খানাবাট টাড়া রাউ কুপোষণে বালবালিকাকো শারীরিক তথা মানসিক বিকাশমা নকারাত্মক অসর পার্ने গর্ছ ত্যসৈলে হামি সবাই মিলের পোষণযুক্ত সমাজকো নির্মাণ গরাউ
1: জিল্লা স্বাস্থ্য কার্যালয় সোলখুম্বু
0: মৌসুম সম্বন্ধী সহি সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা নিমির তিনি করাও মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপায়ণ নিয়ে করাও প্রাকৃতিক বিপদ জোখিম মূল্যকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন অসর ঘটাব সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বর্ষক সুস্থ ঊর্জাকে প্রয়োগ বনাও বাতরুণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার করাও বাতরুণ সংরক্ষণ করো জীবন রক্ষা করো
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদেশ দ্বারা জনহিতমা

0: কলবালিকালয় লঘু ঔষধ দুর্বল পর্যবেক্ষণ লঘু ঔষধ সামাজিক অপরাধ হো কুহু কসৈলে প্রয়োগ নগর বাল বালিকালয় লঘু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সঙ্গত ধ্যান দি লঘু ঔষধ বাট হুনে হানি কানুনী পরিণাম বারে জানকারী দি বাল বালিকা সঙ্গে নিয়মিত সংবাদ করতে গরম বাল বালিকালয় ঘর মায়া সময় দিনে গরম বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে গরম বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন গরম
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কৃষি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ
0: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौ सुरक्षित भविष्य निर्माण गरौ मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिनेर दिने गरौ मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौ प्राकृतिक विपद जोखिम न्यूनीकरणमा सचेत बनाऊ जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौ।

0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন মন্ত্রী অদলীয় সেবা গ্রহণ মহান ভবনে যাতায়াত ব্যবস্থা কারণে বাট প্রবাহের সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন নির্দেশক উক্ত কক্ষে বাট নিশ্চিত সেবাহরে প্রাপ্ত সমস্যা সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষে বা সম্পর্ক নাকি অনুরোধ সমস্যা সেবা প্রার্থীরা কর্তৃক প্রলোভনের মতনে আপন সেবা লীনা হার্দিক অপিল করবেন সেবা প্রার্থীরা কোনো হ্রাস হয় না রাষ্ট্রসূমি অধিকার কারণী প্রমুখ সময় সম্পর্ক
1: কোশ্চি পদে সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাজ।